বিচার কবে মা, বিচার কবে মাম, ঝংঝে বাগানে খারে কলাম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেলদ মলাই নেই ভুলো সাত পরে পাচ্ছি।